আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আদাদ মা লাব্বাল হুজ্জাজ আলা সাইদ আরাফাত, আদাদ মা দরফাত আল উয়ুন দুমুআ আল খিশিয়াতি ওয়ার রাজা, আদাদ মা রুফিআত আল আয়াদি ইলা আস সামা তাহমিলু হুমুম আল খালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসআদাল্লাহ মাসাআকুম বিযিক্রির রহমান ওয়া তালাব আল গুফরান মিন আল আজিজ আল গাফফার। নালতাকি বিকুম আল ইয়াউম ফি হালকা খাসসা মিন বারনামিজকুম আল ইয়াউমি স্টুডিও 5 লিয়াউম আরাফা। ফি হাযিহি আল লাহাদাত বিলযাত মালায়িন আল হুজ্জাজ ইয়ানজিলুনা মিন আরাফাত বা'দা ইয়াউম তাওয়িল আজাদাহুম মুতআবা, لكن قلوبهم لم تكن يوما أخف من هذه اللحظة. وقفوا ودعوا وبكوا وها هم الآن ينطلقون البعض مع الحملات الخاصة بالحجاج. بإذن الله ستكون لنا وقفات مع عدد من الضيوف في حلقة اليوم عبر أثير إذاعة الشباب من سلطنة عمان. هذه تحية من فريق العمل معكم على الهواء مباشرة، عدنان الميمني، إخراجا عمار البلوشي.